ঠুকো যোধা, এবার এদিকে চলবে গিরা। এই মিয়াম খোদা বিষয় না হবে গালমার, আমি না মে সোমবার কি